0: নাথ ঠাকুরে কৈছিল, শিক্ষকসকল জ্ঞানৰ চাকি, যি জ্ঞানৰ জ্যোতিৰে ছাত্ৰ ছাত্ৰীৰ মানসিক সত্তাক আলোকিত কৰিব পাৰি। এয়া আকাশবাণী তেজপুৰ। খন্তেক পিছতে 6 বজাত আকাশবাণী গুৱাহাটীৰ পৰা প্ৰচাৰিত অনুষ্ঠান শুনিবলৈ পাব।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মৈ মনোজ। নই দিল্লি মে 18বা ব্রিক্স শিখর সম্মেলন সম্পন্ন হো গয়া হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে কহা কি ব্রিক্স কি বিবিধতা হি ইসকি পহচান বনি রহে। শ্রী মোদী নে আশা ব্যক্ত কি ব্রিক্স দেশো মে সহযোগ কি প্রেরণা হো আর মানবতা কি প্রগতি কে হিত মে যোগদান দে। 2 দিন কে শিখর সম্মেলন কে আখরি দিন সমাপন ভাষণ মে প্রধানমন্ত্রী নে কহা কি ব্রিক্স সির্ফ দেশো কা সমূহ নহি বল্কি সমাধানো কা পারিস্থিতিকী তন্ত্র হ্যায়। শ্রী মোদী নে কহা কি শিখর সম্মেলন মে अपनाया गया नई दिल्ली घोषणा पत्र साझा विजन और भविष्य के सहयोग के लिए स्पष्ट दिशा देगा।
2: हम आशा करते हैं इस समिट से उसमें एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा। हमें सभी आउटकम्स को समयबद्ध एक्शन और लास्ट माइल इम्पैक्ट से जोड़ना होगा। हमारे फ्रेमवर्क फाइल से आगे बढ़कर রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
1: প্রধানমন্ত্রী নে কহা কি ব্রিক্স অব আপনে তীসরে দশক মে প্রবেশ কর রহা হ্যায়, ইসলিয়ে দুনিয়া অব ইস সমূহ সে সির্ফ বিচারো অর ওয়াদো কি নহি বল্কি ঠোস পরিণামো কি উম্মীদ করতি হ্যায়। প্রধানমন্ত্রী নে ব্রিক্স কে আগলে অধ্যক্ষ কে তোর পর চীন কো শুভকামনায় দি। ইসে পহলে আরম্ভিক ভাষণ মে প্রধানমন্ত্রী নে কহা কি ব্রিক্স কে ভিতর বিকশিত সমাধানো কে লাভ কেবল সমূহ তক হি সীমিত নহি হোনে চাহিয়ে। প্রধানমন্ত্রী মোদী নে ব্রিক্স শিখর সম্মেলন সে ইতর বিশ্ব নেতাও কে সাথ কই দ্বিপক্ষীয় বৈঠকে কি। পিছলে 3 দিন মে শ্রী মোদী নে রাষ্ট্রাধ্যক্ষো আর সরকার কে প্রমুখো কে সাথ 15 বৈঠকে কি। উনোনে দুনিয়া কে নেতাও আর আন্তরাষ্ট্রীয় সংস্থাও কে প্রমুখো কে সাথ কই অনৌপচারিক বৈঠকে ভি কি। প্রধানমন্ত্রী মোদী নে কজাখস্তান, মিশ্র, ইন্ডোনেশিয়া, ফিলিপিনস, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া আর ইউগান্ডা কে নেতাও কে সাথ দ্বিপক্ষীয় বাতচিত কি। প্রধানমন্ত্রী নে বুরুন্ডি কে রাষ্ট্রপতি, নাইজেরিয়া আর ইউগান্ডা কি উপরাষ্ট্রপতি কে সাথ ভি বৈঠক কি। গৃহমন্ত্রী অমিত শাহ নে ঘোষণা কি হ্যায় কি ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তা, রাষ্ট্রীয় জনতান্ত্রিক গঠবন্ধন কে সহযোগী দল আর কই স্বয়ংসেবী সংগঠন 17 সিতম্বর সে 17 অক্টোবর তক মহিনে ভর পুরে দেশ মে সেবা সংকল্প অভিযান চলায়েঙ্গে। মুম্বই মে শ্রী শাহ নে কহা কি 17 সিতম্বর কো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কা জন্মদিন হ্যার ইস বর্ষ অক্টোবর মহিনে মে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী কে রূপ মে উনকে জনসেবা কে 25 বর্ষ পুরে হোঙ্গে। দেশভর মে আজ হিন্দি দিবস মনায়া যা রহা হ্যায়। 1949 মে সংবিধান সভা নে দেবনাগরী লিপি মে লিখি হিন্দি কো দেশ কি আধিকারিক ভাষা কে তোর পর অপনায়া থা। আজ হিন্দি দুনিয়া মে সবসে জ্যাদা বোলি জানে ওয়ালি ভাষাও মে সে এক হ্যায় 52 করোড় সে জ্যাদা লোগো কি পহলি ভাষা হ্যায়। इस अवसर पर गृहमंत्री अमित शाह आज मुंबई में हिंदी दिवस 2026 और 6ठे अखिल भारतीय राजभाषा सम्मेलन के उद्घाटन सत्र को संबोधित करेंगे। श्री शाह उद्घाटन सत्र में हिंदी को बढ़ावा देने और इसके कार्यान्वयन में उत्कृष्ट योगदान देने वाले संस्थानों और व्यक्तियों को 2025-26 के राजभाषा गौरव और राजभाषा कीर्ति पुरस्कार प्रदान करेंगे। भारत ने ओमान तट के पास वाणिज्यिक पोत MTEL गैया पर हुए हमले की कड़ी निंदा की है। ओमान स्थित भारतीय दूतावास ने बताया कि अब तक चालक दल के 13 भारतीय सदस्यों को बचा लिया गया है। एक भारतीय नागरिक की तलाश जारी है। दूतावास ने कहा कि खोज तथा बचाव अभियान में ओमान के अधिकारियों के साथ समन्वय किया जा रहा है। पूरे देश में आज गणेश चतुर्थी का त्यौहार श्रद्धा और हर्षोल्लास के साथ मनाया जा रहा है। ये दिन भगवान गणेश के जन्म का प्रतीक है, जो बुद्धि, समृद्धि और सौभाग्य के देवता हैं। इसे विनायक चतुर्थी या गणेश उत्सव के नाम से भी जाना जाता है। 10 दिनों तक चलने वाले उत्सव

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in-ত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: প্রতিখন ঘরে বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in-ত। নতুন ভারত, নৰূপত আকাশবাণী।

0: ভুলাবারি এসারি ব্যবহারে নকরি দিয়া দেই আমাক বিদা,
1: দিয়া দেই আমাক বিদা।
2: আমাৰ প্ৰথম দুয়োটাকেইটাই হিট বুলি যিটো কয় হিট গান আছিল ছবিৰ, কিন্তু ছবিত খুব বেছিকৈ নেপথ্য গায়ক

0: চিত্রগীত অনুষ্ঠানটির মানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এটা শুনক হাতে বাতে সুরর আবেশ, অনুষ্ঠানটির প্রযোজনা কার্তিক সূত্রধারর।
1: নমস্কার প্রিয় শ্রোতা, হাতে পাতে সুরর আবেশ অনুষ্ঠানটির আন এটি খণ্ডলৈ মই পম্পী বৈশ্যই আপোনালোক সকলোকে আদরণি জানাইছো। আশা করো আপোনালোক সকলো কুশলে আছে। প্রিয় শ্রোতা, আমার এই অনুষ্ঠানটির জড়িয়ে আমি বিভিন্নজন ব্যক্তির সঙ্গে কথা পাতো, তেওঁলোকর মনের কথা তথা তেওঁলোকক ওচৰৰ জনার কিছু প্রয়াস করার লগতে শেষত তেওঁলোকে ভালপোৱা এটি গীত শুনাবলৈ আমি চেষ্টা করো। গতিকে আহকচোন পলম নকৰি আগবাঢ়ো আমার আজির এই অনুষ্ঠানটির মাজলৈ।
2: নমস্কার বাইদেউ, হাতে পাতে সুরর আবেশ অনুষ্ঠান দিলে আপনাক আদরণি জানাইছো। আপনার পরিচয়?
3: মোৰ নাম লক্ষী বৰুৱা।
2: আপুনি কত থাকে?
3: জাহাজঘাট পানীকল।
2: আপুনি ইয়াতে দোকানখনে দিয়ে নে ইয়াতে থাকেও? ওচৰতে নদীখন আছে আৰু ওচৰতে আপোনাৰ লোক ভৱনটো আছে, গতিকে অকণমান অনুভৱটো কওকচোন কেনে লাগে ইয়াত থাকি।
3: ইয়াতে থাকি ভাল লাগে, ভাল লাগে। তাৰে নদী আছে, ৰাজভৱনো আছে, থাকি কেনে ভাল লাগে।
2: গৰম দিনত খুব এটা গৰম অনুভৱ নহয় চাগে?
3: গৰম ইমান অনুভৱ নহয়, নদী আছে, বতাহ মাৰে, এনেকৈ ঠিকে আছে, এনেকৈ ভাল লাগে।
2: আপোনাৰ ঘৰত কোন কোন আছে সেই বিষয়ে কোৱা জানো?
3: আমাৰ ঘৰত আমাৰ ফেমিলি, ছোৱালী, ল'ৰা, শাহু, হাজবেণ্ড, জাই, সব আছে।
2: ডাঙৰ পৰিয়াল আপোনাৰ আছে? হয়। আপুনি যিহেতু এখন সৰুকে দোকান এখন দি ইয়াতে চলি আছে, গতিকে এই দোকানখনৰ বিষয়ে কওকচোন।
3: দোকানটো আজিকালি ইমান নচলে। কিয় নচলে জানে? এই সাতটা বজাত পুলিচ ইয়াতে পুলিচ আহি যায় আৰু বেছি বিক্ৰী নাই। আগতে বিক্ৰী হৈছিলে, ভাল ভাল বিক্ৰী হৈছিলে। এইকাৰণে আৰু কি কৰিম, এনেকেই চলি আছোঁ আৰু।
2: আপোনাৰ ল'ৰা ছোৱালী আছে?
3: দুটা
2: পঢ়ি আছে।
3: পঢ়া শেষ।
2: খুব ভাল লাগিল আপোনাৰ।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: সুখবর আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান আর সেবাক শ্রোতার ওসর লৈ যাব বিচাৰিছে নেকি? তেন্তে আজিয়ে যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। আমার তাত বিজ্ঞাপন দিয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রচার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন প্রচারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংয়ের বাবে আজিয়ে আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। আমার ঠিকনা হয়েছে আকাশবাণী তেজপুর মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হয়েছে 8723989423। ফোন নম্বরটা আকো এবার কইসু, 8723989423। আকাশবাণী তেজপুর বাণিজ্যিক শাখা।
3: শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠানত অসমীয়া বোলছবির গীত শুনি আছে আকাশবাণী তেজপুরের পৰা। এইবার শুনক দিলীপ চৌধুরী রুবি সিংহর কণ্ঠর বংশধর বোলছবির এই গীতটি। গীতর কথা বঙ্কিম শর্মার, সংগীত অজিত সিংহৰ।

এই কর্মশালাত অংশগ্রহণ করে। জনসেবা, সুশাসন আর রাষ্ট্র নির্মাণের 25 বছরীয় যাত্রাক স্মরণ আর উদযাপনের লক্ষ্যে রাজ্যজুড়ি হবলগিয়া সেবা সংকল্প অভিযানের রূপায়ণের আজি জোনাই বিধানসভা সমষ্টির সিমেন চাপরির বিহুতলীত অনুষ্ঠিত কর্মশালাত সাংসদ বরুয়ায় অহা 17 সেপ্টেম্বরের 17 অক্টোবরলে হবলগিয়া এমাহজোড়া কার্যসূচীর বিষয়ে জনসাধারণক অবগত করে। তামুলপুরের সদরের শ্রীমন্ত শঙ্করদেব রাজহুয়া প্রেক্ষাগৃহত আজি বিপিএফ আর বিজেপি দলের সমন্বয়মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠক বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারীর গুরেশ্বরের বিধায়ক ভিক্টর কুমার দাস, বিটিসির কার্যবাহী সদস্য লক্ষ্মী দাস, মহেশ্বর বসুমতারী, খাম্ফা বরগৈয়ারী, রেখারাণী দাসবরকে ধরে বিপিএফ আর বিজেপির কেবাগী নেতাকর্মীয় অংশগ্রহণ করে। অনুষ্ঠানত ভাষণ দিয়ে হাগ্রামা মহিলারিয়ে কয় যে এনে সমন্বয়মূলক সভা প্রথমবারের আয়োজিত হয়েছে। প্রতিটি ভি সি ডি সি আর জেলা ভূমি উপদেষ্টা পরিষদত বিপিএফর বিজেপিরও প্রতিনিধি থাকিব বলে উল্লেখ করে। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰি সমূহ পুনৰ এবাৰ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় যোরহাটত অনুষ্ঠিত জেলা আয়ুক্ত সম্মেলনের আজি দ্বিতীয় দিন। দেশজুড়ি ধর্মীয় রীতি নীতি আর উৎসাহ উদ্দীপনার সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা অর্চনা। দেশজুড়ি আজি হিন্দী দিবস উদযাপন। জুবিন গার্গর মৃত্যুর গোচর সন্দর্ভত প্রবাসী অসমীয়া প্রতিম লস্কর সাক্ষ্য প্রদান আর জেরা প্রক্রিয়া সম্পূর্ণ। আর তামুলপুরত বিপিএফ আর বিজেপি দলের সমন্বয়মূলক আলোচনা। সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি আজিলৈ ইমানেই। পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব। যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি টিসিএ টিকেট বিচারে দেখাই দিব, কিন্তু কোনোবাই যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক তাতালিকে খেদি দিব।
2: আরবিআই কয় ওটিপি বা পিনৰ বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
3: এইবার শুনক নগেন বৰাৰ কথা সুৰ মনোজ নাথৰে, নীতি ভূঞাৰ কণ্ঠৰ এই আধুনিক গীতটি।

0: শ্রোতা ইমান পরে নীতি ভূঞার কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর, এতিয়া নিবেদন করছো সংবাদ ভিত্তিক অনুষ্ঠান রেঙনি।
1: নিবেদন করছো সংবাদ ভিত্তিক অনুষ্ঠান রেঙনি।

গণেশ চতুর্থী উপলক্ষে তেজপুরের বিভিন্ন গণেশ মন্দির আর পূজা মণ্ডপত পুয়ারে পড়া ভক্তর সমাগম পরিলক্ষিত হয়। বিশেষকৈ তেজপুরের ইতিহাস প্রসিদ্ধ মহাবাহু ব্রহ্মপুত্রর পারত অবস্থিত শ্রী শ্রী গণেশ মন্দিরত আজি পুয়ার ভাগতেই অগণন লোকর সমাবেশ ঘটে। উল্লেখ্য যে শৈল ভাস্কর্যত খোদিত এই গণেশ মূর্তি প্রাচীন কালরে পৰা ভক্তসকলে পূজা অর্চনা আগবঢ়াই আহিছিল। পরবর্তী সময়ত এই গণেশর মূর্তির সমীপত আৰু ইয়াৰ চৌপাশে নতুনকৈ মন্দির নির্মাণ করা হয় আৰু ইয়াৰ পরবর্তী কালত বিশাল আকারের গণেশ ঘাটৰ গণেশ মন্দিরের তোরণ নির্মাণ করা হয়। আর এতিয়া পর্যটক আর ভক্তসকলের আকর্ষণের স্থলী হয়ে পড়িছে এই গণেশ মন্দির। প্রবাদ আছে যে রজা বানে ব্রহ্মপুত্রত স্নান করে আহি গণেশ দেবতাক সেবা জনায় মহাভৈরব মন্দিরত দেবাদিদেব মহাদেবর পূজা অর্চনা করেছিল। এনে অনেক জনশ্রুতি আর প্রবাদর আধারতে আজিও অগণন লোকর অগাধ বিশ্বাস এই গণেশ মন্দিরের প্রতি। আর সকলে বিশ্বাস করে যে গণেশ দেবতাক পূজা অর্চনা করিলে সকলো অপায় অমঙ্গল বিনাশ হয় আর সকলো সমস্যার সমাধান হয়। সেয়ে গণেশ দেবতাক কোয়া হয় সিদ্ধিদাতা বলে। জ্ঞান বুদ্ধি বিবেক আর সমৃদ্ধির দেবতা গণেশ দেবতার পূজা অর্চনা তেজপুরের বিভিন্ন

বর্ষ হয় আর ইকো ভানখনত থকা 500 জন লোকেই ঘটনাস্থলীতে নিহত হয়। এই দুর্ঘটনাটো ইমানে ভয়ঙ্কর আছিল যে নিহত সকলের ভিতর 3 জনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনাটো সংঘটিত হওয়ার পিছতে স্থানীয় লোকে, আরক্ষী আর একাংশ লোকের সহযোগত 5 জনের মৃতদেহ উদ্ধার করে কনকলতা সামরিক চিকিৎসালয় প্রেরণের ব্যবস্থা করে আর দেওবারে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করার পিছত তেওঁলোকৰ মৃতদেহ পরিয়ালক গতাই দিয়া হয় আর একেখন গাঁওতে 500টাক চিতার জুয়ে সমগ্র অঞ্চলট এক শোকাকুল পরিবেশ বিরাজ করে। ইফালে এই ঘটনার সঙ্গে জড়িত ট্রাকখনের চালকক নিশা রঙাপাড়া আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে দুর্ঘটনাটা সংঘটিত হওয়ার পিছত ট্রাক চালকজন পলায়ন করেছিল আর পরবর্তী সময় রঙাপাড়া আরক্ষী পবন রয় নামের ট্রাক চালকজনক গ্রেপ্তার করে। রাষ্ট্রীয় সুরক্ষাত প্রতিগী নাগরিকরে ভূমিকা আছে বলে তেজপুর বিশ্ববিদ্যালয়ত মন্তব্য করে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই। NCC তেজপুর মন্ডলে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগত শনিবারে রাজ্যপালর অসম রাষ্ট্রীয় সুরক্ষা প্রোৎসাহন যোজনা

তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিষ্ণুরাভা প্রেক্ষাগৃহত রাষ্ট্রীয় সুরক্ষা সজাগতা কার্যসূচী আর NCC প্রাক্তন ছাত্র সম্মিলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানত অসমৰ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করে। উল্লেখ যে কেবল NCC ক্যাডেট সকলেই নহয় অসমৰ 35খন জেলার সমগ্র ছাত্র সমাজক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়সমূহ, যার ভিতর বাহ্যিক আর আভ্যন্তরীণ ভাবুকিও অন্তর্ভুক্ত, সেইবোৰৰ বিষয়ে শিক্ষিত করার উদ্দেশ্যে এই কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। 5টা NCC গ্রুপ হেডকোয়ার্টার, 27টা NCC ইউনিট আর জেলা প্রশাসনের সহযোগত একটা সুসংগঠিত নেটওয়ার্কের জড়িয়ে ইয়ার রূপায়ণ করা হয়েছে। সভাত ভাষণ প্রসঙ্গত রাজ্যপালে কয় যে রাষ্ট্রীয় সুরক্ষা কেবল সীমান্ত পহরা দি থাকা সৈনিক সকলের দায়িত্ব নহয়, ই প্রতিগী নাগরিকের এক সামূহিক দায়িত্ব। সুশৃঙ্খলিত দেশপ্রেমী আর দক্ষ যুবক যুবতী গড়ি তোলার NCC প্রশংসা করে রাজ্যপালগিয়ে শেহতিয়া বান পরিস্থিতির সময়ত উদ্ধার আর সাহায্য কার্যত NCC ক্যাডেট তথা কর্মীবৃন্দর অবদানেরও শলাগ লয়। সর্বভারতীয় সংগীত আর সংস্কৃতি পরিষদের দ্বারা তেজপুর দুদিনিয়া কার্যসূচীর অসম রাজ্যিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেজপুর বেঙ্গলি MSR থিয়েটার প্রার্থী প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত চিত্র প্রদর্শনীর বিভিন্ন বিষয়ত ডিপ্লোমা লাভ করার প্রমাণপত্র তথা অন্যান্য বটাসমূহ প্রদান করা হয়। তেজপুর করায়ত্ত করা হয় 2 শিলনি চোর। আরক্ষীয় চলোয়া অভিযানত এই 2 শিলনি চোর গ্রেপ্তার হয়েছে। উল্লেখ যে বুধবারে এগারী শিক্ষয়িত্রীর এটা মোনা থপিয়াই নিছিল শিলনি চোরে। আরক্ষী গ্রেপ্তার করা 2 শিলনি চোর ভিতর এটা হয়েছে ভোমরাগুড়ির মোহাম্মদ ইসলাম ওরফে কলিয়া আর আনটো হয়েছে গুটলুঙর ওয়াহিদুল ইসলাম। উল্লেখ যে নগাঁর কুড়িতল উচ্চতর মাধ্যমিক বিষয় শিক্ষয়িত্রীর লোকপিয়লর কামত তেজপুরের এখন স্কুটিরে কুড়িতল অভিমুখে গিয়ে থাকার সময়তে তেজপুরের ভোজকুয়া অঞ্চলত কান্ধর মোনাটো 2 শিলনি চোরে থপিয়াই নিছিল। তেজপুর মহাবিদ্যালয় ইন্ডোর স্টেডিয়ামত অনুষ্ঠিত হয় অসম ভিত্তিক জিত কুন্দে সমরকলা প্রতিযোগিতা। প্রবাদ প্রতিম সমরকলাবিদ তথা অভিনেতা ব্রুসলিয়ে উদ্ভাবন করা এইবিধ সমরকলা প্রতিযোগিতা অসমত এআই প্রথম বলে উদ্যোক্তাসকলে জানিবলৈ দিছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হয়েছে অসমৰ যুব সমাজের সমর শিল্পী সকলের মাজত সমরকলার মনোভাব, অনুশাসন, শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, ক্রিয়াসুলভ মনোভাব আর একতার ভাব বৃদ্ধি করা। এই সংস্থাটোর রাজ্যিক সভাপতি সোমেশ্বর বসুমতারীয়ে কয় যে রাজ্যের বিভিন্ন জেলাত এইবিধ সমরকলা জনপ্রিয় হয়ে উঠিছে। শোণিতপুর জার্নেলিস্ট ইউনিয়নের সভাকক্ষত লেখিকা সমারোহ সমিতির সদস্যা দীপা দেবীর গল্প সংকলন পুয়তি নিশার সপোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দেওবারে অনুষ্ঠিত এই গ্রন্থ উন্মোচনী সভাত সদৌম লেখিকা সমারোহ সমিতির প্রাক্তন সভানেত্রী ডক্টর চারু চহরিয়া নাথে কয় যে অসমীয়া গল্প সাহিত্যের ইতিহাস যথেষ্ট ঐশ্বর্যশালী। এই অনুষ্ঠানত শান্তনু বৰুৱা, পঙ্কজ বৰুৱা, জিতুমণি দেৱচৌধুৰীকে ধৰি ভালেকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। অসমৰ প্ৰখ্যাত বৰুৱা পৰিয়ালৰ দুখৰীয়া ছবি আৰু কথাই নষ্টালজিক কৰিলে তেজপুৰৰ বিদ্যুৎ সমাজক। তেজপুৰ চলচ্চিত্ৰ মঞ্চৰ উদ্যোগত তথ্যচিত্ৰ বৰুৱাৰ সংসাৰ প্ৰদৰ্শন কৰা হয়। অৰুণ নাথ, ডাক্টৰ জাহানাৰা বেগমকে ধৰি তেজপুৰৰ কেইবাগৰাকীও শিল্পীৰ উপস্থিতিত এই চলচ্চিত্ৰ আৰু তথ্যচিত্ৰ প্ৰদৰ্শন কৰা হয়। সুধাকণ্ঠই নিৰ্মাণ কৰা 15খন চিনেমাৰ মাত্র 3খন মানহে সংরক্ষণ হয়ে আছে বলে মন্তব্য করে বিশিষ্ট নাট্যশিল্পী কলা সমালোচক নয়ন প্রসাদে। বিশিষ্ট অভিনেতা ডাক্তর জয়ন্ত দাস, মিন্টু বৰুৱাইও এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে। সাহিত্য চর্চা আর সাহিত্য সমালোচনা আর নতুন প্রজন্ম সাহিত্য চর্চার ক্ষেত্র বিশেষভাবে উদ্বুদ্ধ করবল 1977 এক আলোসন্ধানী যাত্রা অব্যাহত রখা আর ইতিমধ্যে সোণালী জয়ন্তী বর্ষত ভরি দিয়া তেজপুর সাহিত্য চর্চার উদ্যোগত তেজপুর সাহিত্য সভা ভবনত উন্মোচন হয় 2খনকৈ অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তেজপুর সাহিত্য চর্চা প্রকাশন কোষের দ্বারা ডক্টর সতীশ চন্দ্র ভট্টাচার্য আর ডক্টর সুরেশ কুমার আর্য সম্পাদিত ভাষা সাহিত্য সংস্কৃতির রূপরেখা আর ইতিমধ্যে গুয়াহাটী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ পুথি হিসাবে মর্যাদা লাভ করা বিশিষ্ট পুরাতত্ত্ববিদ ডক্টর সতীশ চন্দ্র ভট্টাচার্য রচিত অসমীয়া লিপিতত্ত্ব অধ্যয়ন শীর্ষক মূল্যবান গ্রন্থ 2খন তেজপুর বিদ্যুৎ সমাজের উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অধ্যয়ন বিভাগের অধ্যাপিকা বিশিষ্ট লেখিকা ডক্টর মৌসুমী কন্দলিয়ে। তেজপুর সাহিত্য চর্চার সভাপতি অক্ষয় কুমার মিশ্র পৌরাহিত্যত সম্পাদক বীরেন্দ্র কুমার বরায় আদরা আর উদ্দেশ্য ব্যাখ্যা করা অনুষ্ঠানটিত সাহিত্য চর্চার ইতিহাস সদরি করার লগতে গ্রন্থ অধ্যয়ন আর গ্রন্থ প্রকাশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দাঙি ধরা হয়। এই অনুষ্ঠানত বিশিষ্ট বিজ্ঞান লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রমেশ চন্দ্র গোস্বামী, তেজপুর সাহিত্য সভার সভাপতি ধ্রুবজ্যোতি দাস, বিশিষ্ট গল্পকার মানিক বরা, ডক্টর সতীশ চন্দ্র
ভট্টাচার্য ডক্টর সুরেশ

কুমার আর্যকে ধরি রমেশ চন্দ্র কলিতা আৰু কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তিয়ে ভাষণ প্ৰদান কৰে। শ্রোতাসকলে ইমান পরে সংবাদভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবড়ালে পুলক কুমার ডেকায়।

0: নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটীৰ নিশা আঠ বজাৰ মুখ্য বাতৰিৰ সৈতে মই প্ৰজন্মা চহৰীয়া। ৰাজ্যৰ বিভিন্ন জিলাৰ সম উন্নয়ন, প্ৰশাসনিক বিষয় আৰু ভালেমান গুৰুত্বপূৰ্ণ বিষয়ক কেন্দ্ৰ কৰি যোৰহাটত অনুষ্ঠিত জিলা আয়ুক্তসকলৰ সন্মিলনৰ আজি দ্বিতীয়টো দিন। তামোলপুৰ সদৰৰ শ্ৰীমন্ত শংকৰে প্ৰাজহুৱা প্ৰেক্ষাগৃহত আজি BPF আৰু BJP দলৰ সমন্বয়মূলক আলোচনা অনুষ্ঠিত হৈছে। দেশজুৰি আজি হিন্দী দিৱস উদযাপন কৰা হৈছে। 1949 চনৰ আজিৰ দিনটোতে সংবিধান সভাই দেৱনাগৰী লিপিত লিখা হিন্দী ভাষাক দেশৰ চৰকাৰী ভাষা হিচাপে গ্ৰহণ কৰিছিল। শিলচৰ পৌৰ নিগমৰ নিৰ্বাচনৰ বাবে অসম অসামৰিক সেৱাৰ চাৰিগৰাকী জ্যেষ্ঠ বিষয়াক নিৰ্বাচনী পৰ্যবেক্ষক হিচাপে নিযুক্তি দিয়া হৈছে। দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে অসমতো আজি ধৰ্মীয় ৰীতি নীতি আৰু উৎসাহ উদ্দীপনাৰে সিদ্ধিদাতা বিঘিনীনাশক গণেশ দেৱতাৰ পূজা অৰ্চনা কৰা হৈছে। জুবিন গাৰ্গৰ মৃত্যুগোচৰ সন্দৰ্ভত ন্যায়াধীশ শৰ্মিলা বুঢ়িয়াৰ ফাষ্ট ট্ৰেক আদালতত প্ৰৱাসী অসমীয়াৰ সাক্ষ্য প্ৰদান প্ৰক্ৰিয়া অব্যাহত আছে। অসম জাতীয় পৰিষদে জনতাৰ প্ৰাণৰ শিল্পী জুবিন গাৰ্গৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাই সপ্তাহজোৰা কাৰ্যসূচীৰে জুবিন গাৰ্গ স্মৃতি সপ্তাহ পালন কৰিছে। পন্নী হত্যাৰ অভিযোগত হাতীগাঁও আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা ৰামানুজ গোস্বামী নামৰ অপৰাধীজনৰ আজি মৃত্যু হয়। লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ প্ৰদান বৰুৱাই আজি চিমেনচাপুৰিত অনুষ্ঠিত সেৱা সংকল্প অভিযানৰ সমষ্টিভিত্তিক এখন প্ৰস্তুতি কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰে আৰু অসম আৰক্ষীয়ে অভয়াপুৰীত অবৈধভাৱে সৰবৰাহ কৰি থকা অৱস্থাত বিৰাশিত পশুধন জব্দ কৰিছে। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানেই। আমাৰ পৰৱৰ্তী বাতৰি বুলেটিন নিশা 9:25 নমস্কাৰ।
1: এফএম বেণ্ডৰ 102.4 মেগাহাৰ্চ আৰু নিউজ অন এয়াৰ এপৰ জৰিয়তে শ্ৰোতাসকলে অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুৰৰ পৰা। এতিয়া নিবেদন কৰিছো বিজ্ঞান চৰা অনুষ্ঠানটি।
2: এয়া আকাশবাণী তেজপুৰ। আৰম্ভ কৰিবলৈ লৈছো আমাৰ বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান চৰা। শ্ৰোতাসকল, আজি আমাৰ বিজ্ঞানচৰা অনুষ্ঠানত আমি পাৰম্পৰিক খাদ্যৰ বৈজ্ঞানিক দিশ এই বিষয়ে কিছু কথা আলোচনা কৰিম আৰু তাৰ বাবে আজি আমি আমাৰ ষ্টুডিঅ'লৈ আমন্ত্ৰণ কৰি আনিছোঁ তেজপুৰৰ দৰং মহাবিদ্যালয়ৰ জৈৱ প্ৰযুক্তি বিজ্ঞান অৰ্থাৎ বায়'টেকনলজি বিভাগৰ প্ৰাক্তন মুৰব্বী অধ্যাপিকা তথা সহকাৰী অধ্যাপিকা ডক্টৰ মনিকা দাস কটকীক। নমস্কাৰ ডক্টৰ কটকী।
3: নমস্কাৰ।
2: আপোনাক আমাৰ এই বিজ্ঞানচৰা অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ। বাইদেউ, আপোনাৰ পৰা আমি প্ৰথমে জানিব খুজিম যে আমাৰ অসমীয়াৰ যিবোৰ পাৰম্পৰিক খাদ্য আছে, এই পাৰম্পৰিক খাদ্যসমূহৰ আঁৰত কিছুমান বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক দিশো আছে। এই বৈজ্ঞানিক দিশসমূহৰ বিষয়ে আপুনি আমাৰ শ্ৰোতাসকলক উদাহৰণসহ বুজাই ক'ব নেকি?
3: আমি পাৰম্পৰিক খাদ্যভাগ আমি দেখোঁ কি ইয়াক কেৱল পুৰণি ৰীতি বা সোৱাদৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়, ইয়াৰ আঁৰত আছে শতিকাৰ পৰ্যবেক্ষণ আৰু গভীৰ জৈৱিক ৰাসায়ন বিজ্ঞান, যাক আমি বায়'কেমিষ্ট্ৰি বুলি কওঁ, ফুড বায়'কেমিষ্ট্ৰি। বিশেষকৈ অসম তথা ভাৰতীয় পৰম্পৰাগত খাদ্য প্ৰণালীত আপুনি দেখিব ঋতু, ভৌগোলিক পৰিৱেশ আৰু হৰিতত্বৰ নিখুঁত সমাৰোহ দেখা যায়। আমি কওঁ হিউমেন ফিজিঅলজি, নিখুঁত সমাহাৰ দেখা যায়। আমি দেখোঁ কি আমাৰ যোনবিলাক থলুৱা খাদ্য আমি খাওঁ সেইবিলাক মানে ডাইৰেক্ট বা ইনডাইৰেক্ট ধৰণে মানে আমাক সুস্থ ৰাখে। আৰু তাৰ আঁৰত আছে বিজ্ঞান, যিহেতু আমি দেখোঁ যেনিবা আমাৰ pH বেলেঞ্চ, যেনিবা আমাৰ খাদ্যৰ pH বেলেঞ্চ হোৱা খুব দৰকাৰ। pH বেলেঞ্চ মানে অম্ল আৰু খাৰৰ ভাৰসাম্য বুলি কওঁ। যেনিবা আমাৰ ইয়াত মানুহৰ এই এচিডিটিৰ খুব প্ৰব্লেম হয়, মানুহে অসুবিধা পায় আৰু তাৰ কাৰণে আমি কলাখাৰ ব্যৱহাৰ কৰোঁ আৰু কলাখাৰৰ প্ৰচলন আছে আমাৰ এইফালে। আমি দেখোঁ কলগছৰ বাকলি হওক বা পকা ভীমকলৰ বাকলি শুকুৱাই পেলাই আকৌ পুৰি পেলাই তাৰ পৰা কলাখাৰ তৈয়াৰ কৰা হয়। আৰু এই কলাখাৰত আপোনাৰ প্ৰচুৰ পৰিমাণে আপোনাৰ পটাছিয়াম কাৰ্বনেট থাকে আৰু অন্যান্য কিছুমান ক্ষাৰীয় উপাদান থাকে, যোনবিলাকে মানে আমাৰ pH বেলেঞ্চ বুলি যে কয় সেইখিনিক আমাক বেলেঞ্চ কৰি ৰখাত সহায় কৰে। এতিয়া আহাৰৰ আৰম্ভণিতে যেনিবা যোনে এয়া খাৰুৱা বস্তু খায়, যেনিবা অমিতা খাৰ হওক বা আপোনাৰ মাটি দালিৰ খাৰ বা বেঙেনা দি পেলাই মাছৰ পেটুৰ খাৰ বা বিভিন্ন ধৰণৰ খাৰুৱা ব্যঞ্জন তৈয়াৰ কৰে, সো ইয়া খালে আমার কি হয় আমার আমার পাকস্থলীত যে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড যা HCl সেয়া তারমানে রোধ করাত সহায় করে আর আমার যাক ডাইজেস্টিভ এনজাইম যা আমি পাচন রস বলে কম তার নিহরণত সহায় করে আর আমার এসিডিটি প্রবলেম কম হয় আর মানুষের গ্যাস প্রবলেম কম হয় আর কিছু এনেকা গবেষণাও চলি আছে যত তারমানে মানুষে কয় এনেকা প্রমাণ পয়া গেছে কি মানে ইয়া আপনার হাই ব্লাড প্রেসার যা থাকে সিয়া কম করাতো সহায় করে কলাখারে মানে খার যে আমি খাও তার উপর তারমানে আমি দেখো আমি গরমের ঋতুত এটাই মানে কইসুয়ে যে আমার ইয়াত আমি আমার থলুয়া খাদ্য বা পারম্পরিক খাদ্য ভাগ ইয়া মানে আপনার আমার ঋতুর উপরও ডিপেন্ড
4: করে
3: এটা যেন বা আমি টেঙা আঞ্জা খুব প্রিয় আমার গরমের দিনত প্রায় গরমের দিনত সো আমি দেখো আহারের শেষত যদি আমি কিবা ঠেকেরা টেঙার আঞ্জা খাও বা ঔ টেঙা হোক বা টেঙেসি শাকর হোক বা ঠান্ডা দিনতে পালেং শাকর টেঙা এনেকা বিভিন্ন ধরনের আঞ্জা তৈয়ার করা হয় ইয়া যদি খোয়া হয় ইয়াত কি হয় আমার তাতে তারপর আমি সাইট্রিক অ্যাসিড পাও মেলিক অ্যাসিড পাও আর বিভিন্ন ধরনের আমি মিনারেলস পাও তারমানে যাক আমার আমার শরীরের স্বাস্থ্যর কারণে দরকার আর তার বাদেও তারমানে এনেকা ধরনের ব্যঞ্জনে আমার হজম করার সহায় করে আর শরীরের যোনখিনি আমার ইলেকট্রলস হেরিখিনি থাকে সো ইলেকট্রোলাইট বলে কম ইলেকট্রোলাইটর ভারসাম্য রক্ষা করে
2: আমার অসমিয়াত কিছু খাদ্য আছে যাক আমি পচাই মানে ধর ফার্মেন্টেশন বলে যেটু কয় ধর পঁয়তাভাতে হোক নাইবা আন কিবা বস্তু যোনটো ফার্মেন্টেশন হবলে দিয়ে তারপিছত খায় এই ক্ষেত্রত এই খাদ্যবিলাকৰ ক্ষেত্রত বৈজ্ঞানিক দিকটো কোনফালৰ পৰা চাব পাৰি এই বিষয়ে কওকচোন
3: হয় হয় নি ভাল প্রশ্ন কৰিছে ফার্মেন্টেশন যাক আমি কিছু হেৰিত আমি গাজন বুলি কওঁ আৰু কিন্নন বুলিও কোৱা হয় যত তাৰমানে আমি কি আমি বস্তুখিনি মানে পচাও মানে সেইটো বেয়া হেৰিৰ পচোৱাটো নহয় সেইটো ভাল হেৰিৰ কাৰণে যোনটো বস্তুৰ পদাৰ্থৰ তাৰমানে আপোনাৰ খাদ্য পদাৰ্থৰ উপকাৰিতা বাঢ়ি যায় যেনিবা আপোনাৰ পঁইতা ভাত বা কিছুমানে পন্তা ভাত বুলি কয় তাতে আমি কি করো রাতিটো পানিত মানে তিয়াই থা হয় ভাতখিনি আর তেতিয়া কি হয় তাতে কিছু উপকারী অনুজীব উৎপন্ন হয় সেটা প্রাকৃতিকভাবে এই ল্যাক্টোবেসিলেস ব্যাকটেরিয়া বলে কোয়া হয় তার বৃদ্ধি হয় তাহলে সো এই জৈবিক প্রক্রিয়াত ভাতত থাকা যোনখিনি ফাইটিক অ্যাসিড হয় ফাইটিক অ্যাসিডখিনি ভাঙি যায় এই ব্যাকটেরিয়া তারমানে ফাইটিক অ্যাসিডখিনি ভাঙি দিয়ে যার ফলত মানে কি হয় ভাতত থাকা আইরন জিঙ্ক ক্যালসিয়াম এইখানে মানে কি হয় উপলব্ধ হয়ে যায় আর যোনখিনি আমি সহজে আমার দেহায় গ্রহণ করব পারে তাক আমি কম জৈব উপলব্ধতা বা বায়ো এভেইলেবিলিটি এনেকুৱা বহুগুণে বৃদ্ধি পায় যদি আমি ভাতখিনিক আমি পঁয়তা ভাত বনাই পেলাই খাও গরম ভাততকৈ পঁয়তা ভাতর উপকারিতা বেশি সেইখিনি মানে পঁয়তা ভাতর বিষয়ে আর যোনখিনি মানে কি আপনার যিকোনো হেরির মানুষে মানে পঁয়তা ভাত কোনো দামি বস্তুও নহয় খুব সহজে সবে তৈয়ার করব পারে আর তার উপকারিতা লাভ করব পারে সেয়া হয়েছে ফার্মেন্টেশনের আর যেনবা আপনার ফার্মেন্টেশন আপনি খরিচার বিষয়ে শুনেছে সাগে
4: হয়
3: খরিচা হোক বেহুয়া হোক হ্যাঁ আর আপনার পানি টেঙা বলে কয় নাকি এটা খরিচা যেনবা খরিচা আপনার তৈয়ার করা হয় বাঁ গাজর গজনের দ্বারা ফার্মেন্টেশনের দ্বারা তাক প্রস্তুত করা হয় আর খরিচাত প্রচুর পরিমাণে প্রোবায়োটিক উপাদান আর অ্যান্টি অক্সিডেন্ট সো প্রোবায়োটিক বিলাকে আমার কারণে সাংঘাতিক ধরনের আমার

0: পাকস্থলীত আমাক সহায় করে, হজম করাত সহায় করে, আর কিছু ভিটামিনও মানে প্রোবায়োটিকর ভিতর পড়ব আপনার কিছু বেনিফিশিয়াল মাইক্রোবস বলে কম,
1: উপকারী অনুজীব,
0: অনুজীব আর এন্টি অক্সিডেন্টস বিলাকে আমাক বেলেগ রোগবিলাক রোধ করবলে সহায় করে। আর এনেকা আমি গট মাইক্রোবায়োম কম আসলতে আমার তারমানে পাকস্থলীত থাকা অনুজীববিলাক, উপকারী অনুজীববিলাক, এইবিলাকক আমি এটা হেৰি কম প্রোবায়োটিক। সৰিয়হৰ পৰা তৈয়াৰি কৰা আপোনাৰ এই বেহুৱা বুলি কয়, তাৰপিছত আপোনাৰ পানী টেঙা, এই পানী টেঙা আৰু বেহুৱা ইয়াৰ পৰা তাৰমানে কি হয় আপোনাৰ তাৰ ভিতৰৰ পৰা এলিলাইচোথাইচাইনাইড বুলি এটা কম্পাউণ্ড পদাৰ্থ মানে চিক্ৰেট হয় বনে, তাৰমানে সেই প্ৰক্ৰিয়াটো ডিউৰিং ফাৰ্মেণ্টেশ্যন। এলিলাইচোথাইচাইনাইডে কি কৰে, হজম কৰা শক্তি বঢ়ায়, আৰু আমাৰ যোনবিলাক শক্তিশালী এণ্টি মাইক্ৰবিয়েল তেনেকুৱার কাম করে, তারমানে মানে যোনবিলাক আমার অপকারী কিছু মানে অনুজীব থাকে সেইখিনি বৃদ্ধি হওয়াত রোধ করে, তারমানে এলিলাইসোথায়াসাইনে। যদিও তারমানে আমি খুব বেশি পরিমাণে আমি না খাও, আপনি মন করেছে সাগে যে আমি বেহুয়া খালে আমি
1: অকমান খাও,
0: তার কারণে এলিলাইসোথায়াসাইনে এনেকা নহয় তার লেভেলটা বহুত বেশি বাড়ি যাব লাগে এনেকা নহয়, তার কারণে সাগে আমি আমার বেশি খাই আমায় যায় আমি একদম অকমান লোক, সো সেইটো তারমানে আমি কেতিয়াবা কেতিয়াবা অকমানকে আমি পানী টেঙা খালো বা
1: বেহুয়া
0: খালো, সো সেইটোৱে আমাৰ এনেকুৱা ধৰণে আমাক উপকাৰ কৰে।
1: এবাৰ আপোনাক সুধিব লৈছোঁ যে আমি অকল অসমীয়া বুলিয়ে নহয় প্ৰায়ে দেখা যায় কিছুমান থলুৱা মছলা ব্যৱহাৰ কৰোঁ, ধৰক আমাৰ থলুৱা মছলা আৰু লগতে শাক পাচলি, যেনেকৈ আমি হালধি আৰু কিছুমান শাক পাচলি যেনেকৈ ধৰক ব্ৰাহ্মী শাক, এইবিলাকৰ বৈজ্ঞানিক দিশ লাভালাভটো কেনেকুৱা এই বিষয়ে কওকচোন।
0: এয়া তাৰমানে আপোনাৰ কেনেকুৱা যেনিবা আমি দৈনন্দিন আমি যি ব্যঞ্জন বনাওঁ আমাৰ এইফালে আমি দেখিছোঁ অসমত বা নৰ্থ ইষ্টত এনেও আমাৰ ভাৰতৰ অন্য প্ৰান্তত প্ৰায় তাৰমানে আমি সকলোৱে হালধি ব্যৱহাৰ কৰোঁ। চ' হালধি এটা এনেকুৱা হেৰি কি মানে ইয়াত এণ্টি ইনফ্লেমেটৰী কিছুমান গুণ আছে যাক আমি কম শক্তিশালী প্ৰদাহ নাশক বুলি কম, হা চ' এইখিনিয়ে কি হয় তাক কুৰকুমিন বুলি এটা পদাৰ্থ আছে যোনটোৱে ইয়াৰ এই গুণটোৰ কাৰণে দায়িত্ব, কিন্তু শৰীৰে ইয়াক সহজে শোষণ কৰিব নোৱাৰে বা ল'ব নোৱাৰে, কিন্তু যদি আমি ইয়াৰ লগতে হালধিৰ লগতে যদি আমি জালুক দিওঁ তেতিয়া আমি দেখোঁ তাতে জালুকত থাকে পেপেৰিন, চ' পেপেৰিনে কি কৰে, পেপেৰিনৰ নামৰ উপাদানে এই কুৰকুমিনৰ কুৰকুমিনক গ্ৰহণ কৰাত সহায়
1: কৰে,
0: হজম কৰাত সহায় কৰে, আৰু এই দেখোঁ কি হজম কৰা শক্তি বহুগুণে বাঢ়ি যায়, আৰু সেইবাবে চাগে পৰম্পৰাগত আঞ্জাত আমি জালুক আৰু হালধি একেলগে ব্যৱহাৰ হয় বা ব্যৱহাৰ কৰোঁ। তাৰ বাদেও আমি দেখোঁ আদা নহৰু আমাৰ এইফালে খুব বেছি প্ৰচলন,
1: মানে
0: আদা আপুনি দেখিব আদা সুধাকে খালে বা চাটনিৰ লগত খালে তেতিয়াও মানে আপোনাৰ হজম ৰক্ষা কৰে সহায় কৰে, আৰু আপোনাৰ নহৰু আপোনাৰ যাৰ উচ্চ ৰক্তচাপ হয় সেই উচ্চ ৰক্তচাপ ৰোধ কৰাত অকণমান সহায় কৰে, আৰু তাৰ বাদে ইয়াৰ মানে আনকি আপোনাৰ এই নহৰুটো এই যে মই ক'লোঁ এণ্টি ইনফ্লেমেটৰী এই যে জ্বলা পোৰা হয় সেয়া যেনেকুৱা কুৰকুমিন হালধি সেই আপোনাৰ জ্বলা পোৰা ৰোধ কৰে, তাৰমানে কম শক্তিশালী প্ৰধানাশক এণ্টি ইনফ্লেমেটৰী, চ' তেনেকুৱা ৰোগ কৰাত সহায় করে। জলকিয়া জালুক হোক বা জলকিয়া হোক, জলকিয়া আর আমার ইয়াত প্রচলন হয় চাটনি হোক বা আচার হোক বা আপনার আঞ্জা ব্যঞ্জন বিভিন্ন ব্যঞ্জনত ব্যবহার করা হয়, সো তারপর আমি ভিটামিন পাও আর তার উপর তারমানে সেইটা মানে একটা স্টিমুলেন্ট নিচিনা কাম করে। এটা যেনবা আপনার নহরু আদা নহরু জলকিয়া ইয়ার প্রচলন আমার ব্যঞ্জন বা যি আমি আচার তৈয়ার করো বা চাটনি তৈয়ার করো তাতে আমি প্রচুর মাত্রাত আমি ব্যবহার করো দৈনন্দিন, আর তার কারণে কি হয় আপনার যেনবা জলকিয়া, জলকিয়ার পর আমি বহুতো ভিটামিন পাও, ভিটামিন এ হোক ডি হোক ই হোক এনেকুৱাকে, যদিও কম মাত্রাত কিন্তু মানে আমি কম পরিমাণে তথাপিও মানে আমি তারপর আমি লাভান্বিত হোক।
1: আমার যাক থলুয়া শাক আছে ধরক ব্রাহ্মী শাক ভেদাইলতা মানিমুনি এইবর এই শাক সমূহর বৈজ্ঞানিক দিক সমূহর বিষয়ে অল্প কলে ভালো।
0: আমার পারম্পরিক খাদ্য প্রণালীত আমি দেখো আমি বিভিন্ন ধরনের শাক ব্যবহার করো, আপনি যেনবা কলে ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক ঘিউ লগত ভাজি কিছু মানে খায় বা কিছু মানে তার রস উলিয়াই খায়, যদিও তিতা কিন্তু ইয়ার সাংঘাতিক ঔষধি গুণ আছে। এই ব্রাহ্মী শাক আপনার মেমরি বুস্টার বলেও আমি কোম, ইয়াক তার মানে ব্রেইন টনিক বলে কোয়া হয়,

0: শ্রোতা, ইমান পরে হোয়াটসঅ্যাপ যোগে অনুরোধ করা শ্রোতার প্রিয় গীতর অনুষ্ঠান মূর্ছনা শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া নিবেদন করছো এখনি সংগীতালেখ্য, তেজর বুলেরে লিখা, রচনা রাজীব বড়ুয়ার।
1: আকাশবাণী তেজপুর। এটি শুনক কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুগুত করা এখনি আলেখ্য, তেজর বুলেরে লিখা। আলেখ্যখনির রচনা আর প্রযোজনা রাজীব বড়ুয়ার।

মহাপুরুষ শ্রীকৃষ্ণ আছিল কৃষ্টির আকর। ক্রিক ধাতু লগ্ন কৃষ্টির আকর কারণে তেও কৃষ্ণ বলিছিল। তেও কি না জানিছিল? গীত, বাদ্য, নৃত্য, রাজনীতি, ধনুর্বিদ্যা ইত্যাদি। শ্রীকৃষ্ণর লীলাবখানি ময়ো লিখিছিল এই গীত। হলিয়া বলিয়া কৃষ্ণই কলিয়া, ভাল গোকুলত ঘিলা খেলিছিলা,

Un εσχασολίσσον. দ্বিতীয় মহাসমরের সময় কোহিমাত জাপানী সকলে বোমা পেলাইছিল। তেতিয়া মোৰ অন্তৰত এটা আশঙ্কা জাগি উঠিছিল, যদি শত্রুৰ জাপানী সকলে অসমখন ধ্বংস করে তেন্তে অসমে জাতিও মরিব। গতিকে অসমে কৃষ্টি সংস্কৃতিবোৰ যদি সংগ্রহ করে থওঁ তেন্তে অসম তথা অসমে জাতি ধ্বংস হলেও মোৰ সংগ্রহেৰে আকৌ এদিন অসমে জাতি পুনর্জীবিত হয়ে উঠিব। মনৰে তীব্র আশঙ্কালৈ ওলাই যাওঁ অসমখন পরিভ্রমণ করবলো। অসম ভূমির ইঞ্চিয়ে ইঞ্চিয়ে ঘুরি ফুরি প্রতিজন অসমীয়া, সি জনজাতিয়ে হোক নাইবা অজনজাতিয়ে হোক, তেওঁৰ লগত চা চিনাকি হৈ তেওঁৰ লগত হিয়াৰ কলিজাৰ এডুখৰি আৰু বুকুৰ এফাল হৈ এখন এখন কৃষ্টিৰ কণা মোৰ মনৰ কোঁহৰ জুলুঙাত ভৰাইল।